সক্তম হে মহারাজ হামি দুইলে পাতা কষিল্যাউছৌ লড়ু পর্ছ ভনে লড়িকন পনি তেসলাই লিয়াউছ ধন্দা কেই নমানি বৌছনু হবস লৌ হামি জানছৌ ভনি দুবই বীর মিলি লিয়ের সইনে ছত্রাস্ত্র হেরো পনি দেবী কো মহিমা নজানি এসরী হে দূত কে বলদচস তেরা সুম্ব নে সুম্ব ভাই দুই কো তারিফ কে গর্দথস।